নাচে, কই আহা আহা নাচে নাচে, সারে হাসি আহা নাচে নাচে, সারে যাওয়া আহা নাচে নাচে।